0: হাজি কাজী কাল মানে বলছো কি কেমন জানা দেই? আসসালামু আলাইকুম। জি সু খবর কি কেমন জানা? হরেন ফ্রম বন্নো। জি হরেন বখির রুগলে বন্নো না সরঙ্গে সেই। থ্যাংক ইউ
1: ভাই, বিলকুল ঠিক।
0: খাজি প্রোগ্রাম হোর বে কেনা?
1: জি
0: ফার্স্ট টাইম কল দেবো গো।
1: জি
0: ডেরতে সে জবরো কবে
1: তেজ দি বানিউলা।
0: আচ্ছা বানিউল তেজ ই মতলব শা প্রোগ্রাম সে ফার্স্ট টাইম কল করে দে নো প্রোগ্রাম কি ইদার তা হাউ ওয়েলকাম ইয়ে উদিন লবা রেডি ওমন করক ফ্যামিলি কি হাদার তা হর গলে ভাই। কলা না প্রোগ্রাম মিনা ওর ভাই
1: জোড়ি ওর
0: জোড়ি ওর ভাই বিয়াহ মতলব তকরিবান সোর টাইম না ওর ভাই
1: কল দাবে কে জি
0: কল দাবে কি জি খামশাই দরা দরবে দ ওনা না প্রোগ্রাম সে কল হগো
1: জি সুনে ইয়ো রেহান ভাই তগড়ো
0: শা সহি সহি খজি ইদারা তো আছে প্রোগ্রাম কে দে হ দে প্রোগ্রাম কে দে ফার্স্ট টাইম কল করে দে সব অবেল বড় প্রোগ্রাম কে
1: মু তো কত বাদ আছে না কোন যে খবর না গিরে জি তে কাজ মিলাউছে
0: দা বেরে দ না গিরে জি
1: সসনা
0: সহি বাস গোরা বাদাম ফরে কেনা নো বাদাম সারা খবরে বেসড়ি না না গিরে জি ঠিক শা
1: এই বাদাম তো নিছড়ি।

0: খবর কি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি খবর কেমছি না? দেখো কম সে কম আদাবি
1: চালাবি
0: কম সে কম দাদা বিল দিয়ে বড় বার

0: গোরখালার সাহেব শুক্র সেরকম দিন আসসালাম আলাইকুম
1: দেখি
0: শুক্রিয়া দেখি জুমা গোল নাকি মোর সারা বিশ্ব মিডিয়া টোল খাটাক বুঝতে
1: খাবার
0: পারিনে তো হ্যাঁ কাঠ ছাওয়া হ্যাঁ